0: ইবো আকাশবাণী লেন কাস্তিনি চুরান তেসকে টোলমানি নাসুলগুন সানাজাত শেলুন নরেন্দ্র মোদি ফ্রান্স ইজিক্স কুরিস্তিং যুগে খাগানা দাং ছানলা প্যারিসলা লেপসেন হক ফ্রান্সে গেলসা লেবা চিকতাং গেগারে থমি গুনে খোঁ হোটেলে দুনলা জেলজুম স্কুতে গাছু সুস্তেন হক প্যারিসে নাঙা শেদলনে ভিভা টেক নিস্তং নিশুস চারুকে ছোসপে নাঙা ফ্রান্স এসেছেন ইমানুয়েল ম্যাক্রন তাঙ্গা থুসা যাচ্ছেসেন হক ভিভা টেক ছোসপা ইউরোপ নাঙা জুথাপ তং স্টার্টআপ সকসপা চেসুসেন হক এজিংসলা সেদলনে গেগারে চালাক সুমা চুচেস তং জুথাপ সে নাঙা কেনলায়ুত খান স্কুলা সচেসি ছোটেন হক জি সেভেন তং ডেলতে সকসপে নাঙা সেলন নরেন্দ্র মোদি দাং জি সেভেন গেলখাপ গেগার তং গ্লোবল সাউদে সুকস গুন তং ডেলতে কানেক্টিভিটি তং ছোডেলে নাঙা ইয়ারকে তং চে সে থাপচু সে স্পাসপে বোরা জাতেন হক খোঁ ইয়ারকে সঙ্গে ইয় খান গেলখাপ গুনে কা নুব ছোকস এশিয়ে নাসকাপ সে জাস্তে খ্যাত লেপচে সে নকমলতক জি সেভেন ছোকস থিং সে সং সুসা ই গেলখাপ গুনে গোসকুং গুন তং নামপা খোঁ জালজম জাতেন হক শিলন নরেন্দ্র মোদি শচীন ডোনাল্ড ট্রাম্প তং নামপা গেলখাপ নিষ্কে পারে জেলঠাতে নাঙা ইরান তং নামপা জেলতা সালচি সে স্পাসপে জাতে এনক
1: টাইম ট্রেড की दुनिया में भारत के लाखों सी फेरस दुनिया के अलग अलग समुद्र में अपनी सेवाएं दे रहे हैं, विश्व की प्रगति में बहुत बड़ा योगदान दे रहे हैं और मैं समझता हूं कि उनकी सुरक्षा भी उतना ही महत्वपूर्ण है। मुझे पूरा विश्वास है कि समझौते में सी फेरस की सुरक्षा भी सुनिश्चित होगी और उसको प्राथमिकता मिलेगी।
0: চাল ইয়ারগাস তং মিছে ছোয়া ইয়ারকে তং চে সে থোকা সাবু দুয়েকা রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ক্যাম্পাস সোমে ফেয়ার মাংদো বোরা জাতে এনক অ্যাসিস্ট্যান্ট কমিশন ডেভেলপমেন্ট এসিডি এজি জেরগারে আর এস ইটি আই নেস্তনপা প্রেম বোধ স্টেট ডাইরেক্টর রেখা গুপ্তা ইউটিএলবিএ এজিএম স্টেট ডাইরেক্টর ছিরিঙাং মোতং এসবিআই এলডিএম লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার আংচুকুন জুকস্তে ইয়তুস মাংদো বোরা জাতে এনক ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোয়ারিকপি নেস্তনপা ডক্টর পদ্মা গুরমেদে ইয়োগ তং লুকসোলে ছিরকা কুন মিচিগে চিসা নারগুই খামসে জাবস্তক তং ইয়ারকেদে ফিয়া গেলাই নকমল তো খোঁ ইয়োগ সোয়ারিকপা নামপা লাকলে নেনা খুঁচেস নে খামসে মা গেলা ছাচেস এনক মলেনজিক ইবো খোঁ চসপাজিকে স্কাপসলা মলতে নক কাসাতা খ্যাপটাক শিখ সানাজাত দূরদর্শন কেন্দ্র লে নাসুলেস দেখা গাফিয়ার জং ছংমা লে কার্গিল নুব্রা চাংথং শ্যাম দ্রাস তং জাংস্কার গুণে স্টিঙ্গারে ফিয়া স্নঞ্জু লেনচেসেন হক রেস্তোস পাকুন টিভি নাসুল কভারেজে নাঙা থংম চান ভিডিওগ্রাফি সিনেমেটোগ্রাফি স্টালচান নাসুল খংচেস তং তং চেসে থকা থংম চান রাঙে লাগা এস টি ফোর কে ভিডিও ক্যামেরা 4G, 5G কানেক্টিভিটি চানে স্মার্টফোন তং রান লাগা মোটর খোলো ইয়ৎখান গুনলা না শিকারতে সালচেসেন হক রেস্তোস পাগুনে ইঞ্জু কুন রং রা জং নে স্কাং গোস্তে নক ইঞ্জু পুলচে সেস তিন যুগে সেস ট্রান্স জুলাই সেস চুরুক বর্তে নক জিপসাল দূরদর্শন কেন্দ্র লে না সুলিস দেখাকনে থুকিস চাঁদ চিলুনিস্তং চুপসিনে ফালা গ্যাগার পলিউনাথ মেতখান চানে ইউলচিগে চুল্লাই খ্যাপটাক সঙ্গে হেনক নিস্তং চুকসিগে নাঙা পলিও ভাইরাস ইয়ৎখানে কেসচিক নুপছকস বেঙ্গলে হার হাভরে নাঙা বিংসতে ইনপিন ইউলে নাঙা পলিও নাথ চাওয়ানে মেতখান চোচে সেপিয়া পলিও স্পান্তুন স্টেচে সে ডিগ্রিম গিয়াছেন মিল দানেকা চিকস্তং গুপকিয়া গুপচুকংনে ফালা সুলা জাতে হেনক ইয়াং টং টং আসকোতে পলিও মান্থুন স্টেচেস নে ই নাথপুর চাওয়ানে মেতখান চো থুপতে হেনক ইউলে নাঙা পলিউ মানথুন থিক্সপা নিস দেড়চে সে লাস গুলপো লো চিক খি করে নাঙা লানিস সুলা যাদিন চিক তাঙানো চাপসকেস পানে রাংলোস গা চুকপে লোনতে ইয়ৎ খান ঠু গুনলা পলিউ নাতনে গকথাপস চোচেসলা পলিউ মানথুন স্তেরিন চিক তাঙানো ইয়াং দাক সেরিংসলা ইউল পলিউ নাস চাওয়ানে মেত খান ইউল চিকে ছুল্লা স্থান পোয়া বসছে সে ফিয়া ফিলকে ইউল গুনে লেপ খান ঠু গুনে কা নাস্তাস বোরা যাদিন চিক তাঙানো এনা চসলা লাদাক সেনাং খামসে লাসকুং সে ছকনে পলিউ নাস চাওয়ানে মেত খান চোচে সে ডিগ্রিম ছাদমে লা বরিন চিক এনাল দে ছেস নিশু সাবগে যাই নিমে জাগা চাপসকে স্পানে রাংলোস গা চুপে ঠু গুনলা নেখরে খামসে চোনাস গুনে কা পলিউ মানথুন স্টেচে সে ডালডিক জাতে ইয়তে নক Akashwani legyo de la darsena sul nyemena lanchi nga tok chuchur gu nyemi chuchur nis tanskar ma ngap chunga pito chuchur nga tang pito chuchur dun tanskar ma chunga gu nika Sanchez la pulinjik tanga yod Akashwani leni ta na sultan.

0: बिना प्रोटीन होत क्या यंग आता बुच्ची का खर्जी सालते नो याले ते कने आता है आधा केजी सा जिगने चेस ले साबोते जगह जिकने ने चेस का उंगल लंग आता ते का खेते ना आता है चश्मा लुट कोलते मत जी इंसान आता है लताप्स तो चश्मा लुट दो पते ना बुच्ची का मत के हाला ले ते फिर खेते ना आता है चंग में योग चिका आता है डिस्टर्ब चोस्ते मत दो या छरमा योग सा ओ तो चुक सा किलो फेट ने ते ना ते ने आता है बेरेल बिना सालते ना आता है आतोक फितोक मिनट शंगा खेते ना आता है शिंग बेशका जिना यंपो इजवा शुगन बोश चेस ले সুকচেস পঙ্গাতায় মানেস করা চোখলা টংলো আস করছে জালে গোলো আস করনাং তেনা উকজা নুনা সু গো করছে দিয়া শিছা ছানক লাসলিং আতা তেনা বুচিক শালতেন পাহালালে তেনি অতি বেরেল গাং বো খোরাং খেতে না গাতায় আট কানা আজুক সাকিয়াতলা বেরেল গাং বো ইনাফ ইন জেতে নকলে তাঙাতা ডাইরেক্টে বেরেল গাং বো স্তন্ত মিসাল চে জিয়ালে স্ট্রং হতে নকা তেফে খেতে না গাত বেরেল গাং ব্যাংনে খেতে না গাতায় গালতে ছাসকাং জিয়া সালচে না কাতলে অমি পারি ইয়ামি রলি মিঠাই মেচ অতো গাং চোখ সালচেসলে ইয়ামিনে ngatang chasla chu sal dane ngatang gwe kane shadam gang chok jek ngatang yam po sal tang ches te be chi chanok zena te butik po ngatang sakya dina song spasan sal dam sto te ngati no spas ton to thop ma chot ke pali te o te butik gi lash chos te ngati ston to thop chono ya le o ti ke ketena yu ji ba mri chono
1: kasa ji tang ta sku jab sing jor ka le da sang ra ijal tan sa da chik tang yam po te ni mi mang zguna te to ash ke chok pa on ji tang yang ito ko ta ji yam ji ji jor te ngata za din samna te ngata za ches po ngata te ni nam
0: প্লাস্টিক বেরেল জিনেন না তেবে না আতা খেতে না 5 kg আতায় বালাঁস চা 5 liter বালাঁস ছাপস পোসালতে না তেনে আতায় না 50 gram আতায় চুনা সালচেস লেন আতায় লাইন জানো পাহালালে তে ও সালতে না আতায় জাক নিস 48 আর সক্স পো আতা না জো বর্ষচেস ইয়ালে তেনে জাক সুমপে জা খেতে না কো রেডি সংস্তত কে ইয়ালে তেনে আতাং গালতে না স্টো আতি জি আতা বেনিওত নালে নান লাং খেতে না আতা তাশপাল জি থিংস তে না তেবে কা সাউন্ড বো নাস পো বর্তে না তে কা স্প্রে চুচেস ইয়ালে তেনে আধা ঘন্টেক বর্তে না আতায় জি আতা সাউন্ড বো তাপ নাং নকসালে তো মান পাখেতে না গালতেস না তার সাসপোস তাবেন সামনা কাতলে চি সাসপোস ইয়ত না ইন না জুক বি জামৃত পে না গাতা রূপস্ত নকালে জাক মিসেস তিন হালালে তে বেনা মিনিট সঙ্গা বাংস তে বসছে জালে পাটাক পো তেস তিন নে গাতি সাসপোস সালছেসলে ই বি কানে গাতাই বুচি ই কানে শকপস তে পরন গেল
1: কেত তাকসান তা ই বি জামৃত পো গাতা স্টন তো বাদ আসাং হালা গাতা তো ইয়াং টুকসাম সালতে তে নি মিমাংস গুনি তিন দা সাউন্ড সাল সাং গাল্লা গাতা ডোনা শিক সালা ডো ইয়াং গাতা তিন সাসপোস সালা তান তিন গাতা সাসপোস উন তিন আর বাংস তে না তিন গাতা সাল গোশিস কারজান দা গলজি তেনা চুলা তা তিন কি যা সিনরল কালে তসাগাতা দেমবার ইংগাতা লুদিস কালাস কিচেস পেজাস তেগাতা জিংবা দাচেস না মাগাতা ইয়াম চাশ কিতে নলজি কিত পাসান তেনি ইলাস গুল গুতে তেনি ইজে ইয়াং মিমাস গুলা তু সোমেজ ওথাবজন কলচেস তো ইয়াং হাগোস পেলচেস ইয়াং ইয়োদা কাজুশে নলজি তা
0: তা ই স্কুলমা মান পাখেতে না ইয়ালে জিংবাত পাসু সু গাতা অ্যাক্টিভ হং দুখালালে খন গাতা অফিস লাশকতে চি চি স্কিম রিগো চার্জি রিগো তেবি ফেয়ং দুকতা সু গাতা গাউ খনা জুকসকা নোনা দিকপার নোনা পাতা ইয়ামি রুখালালে তেনে ই জোথাপ সুন মান পাখেতে না গায়ে ডিপার্টমেন্ট চি চি চার্জি ইয়ত নাকা তো ও তো ছাংমা গায়ে খন ছাপে ঠোট জুকস পিনিয়ালে ই আবিয়ান গিতে তেনে তেবে কানি জিংবাত পাসু সোমাং পা পাতা ইয়ামি রুখালালে ই চক চার্জি জাং ইয়ত কিয়াক জেতে তেনে ও তিফে খেতে না জেসে গায়ে ড্রিপ না স্প্রিংকলার ইরিগেশন ইনো খালালে দাঙ্গদিং পার ড্রপ মোর ক্রবি চার্জি নাঙ্কুনা হালালে তো ইয়াং মাং পো পাতা ইয়া আমি রুকসো আলে খনি খেতে না থাং আবাদ চুস্তং দো কুশু চুলি লাকচুক সংস তে হালালে দেবে কা বোর ভেলা ইয়ং দো তেনে ই চার্জি বেনে চিয়ত কে জেনা চাপিং ই জুস্তান ইয়ালে ই চার্জি বেনে খেতে না গাতা মেন ক্রাইটেরিয়া বত কেলে দো কানাল ইয়া দো কানাল ইসং জাদা গাতা সাকে চাম ইয়ন নং দিগা নকসো আলে কাবে না গাতা কুশু চুলি ইয়া লাকচুক সালতে ইয়ং গোসানো তো না গাতা ফেন্সিং জিং না বোর ভেলং গোসানো সো আলে গালতিস ই ইয়ত না কাতো তেনে গাজি ড্রিপ ইয়া স্প্রিংকলার ইরিগেশন স্প্রিংকলার বোখেতে না গাতি ওলি ফেতানো ড্রিপ বোখেতে না গাতান লাকচুক সি ফেতানো হালালে তেনে ই নাঙা কৌ শিং দুক জেনা কাতো গে গ্যাপ নে ঙাপচু ঙাঙা চোখস বোখেতে না ডিপার্টমেন্ট ই সাবসিডি ফুল দুক জিংবাত পাশে হলে

0: Tene jibchu janga tsokspo kete nang jingbat pa khurang unla dosong chogosdu gyaale.
1: Tasper
0: tangna kanal ji gyapne nga tang ltong sumchi dosong charukso ale. Kabyangne ltong churuk tsokshik department subsidy pulduk jingbat pa, tene ltong chubji tsokspo kete nang jingbat pa khurang unla azuk len gosdu gyaale. Yu kete nang kanal ji gyapne nogle.
1: Shket pasan tene miman suji gina tene jingbat pa nga ta kazuk nga ta ton turji badad nang tene nyan tup tene nga ta laskun unla shkete unla chajin toa nga ta tuguza chesak ma kachandak. Ina tiwa ji yurak parce que j'ai signé le kit baje abien ata lasgul bu ngi dina ata juni fas ne fala ata dulte no jero lu ce pas sante ni ata il lasgul bu tarung ata tane jakpo tsam sap ngata dulche no lu ta
0: ta yu ngata kete nan juni 10 tarik chak pegi no yale ta dang dring dul no jese dring aya kete nan pe yu la song spin yale te na zokla thore nga ya bazguan o te na zokla sir sir sir la nga je yul mun nen te ot ka be na nga je yul re re na model farmers te re re tam stut kya sa le ka wa kete nan greenhouse song ot compost pi dang ot khon sas ba da tak po yot o zok sing aja jingbat pa re re adopt just to tene ten na be ka nga je demonstration un stana de yale yang baki jingbat pa ona tene khon kete nan inna zok spo ra khampa shkyote inne ka lag zat lo zete ya lenga je kona school ma school spinle
1: skedjo ta tini ngi ji ila school bo shulte nga ta jagma chiruk chubdun ji skedar gonle te bina ngira kazu she ze skujab sinrol ka ta mimans guni nga ta interest ya towa on je ta jingbat pa guni kazu shi du gonle je ta
0: ta khoni interest bo kete na yuz os lut cho ches bo ta lamu duk zete changma interest gyal astan du gyal ta main bo khoni ze duk i chaps bo kazu zo men zen ji halale tene ngai zat pale ki chap balangun oma chira sangal la ya balang nit tan sto do chap lang zane khoni main bo ote zane chap zum na lamu charu gyang jing bat pa mang pen juru gyal ta i na kete na nga je i natural farming zete halale i charji bo nistong ni shur sabji na os asli khorang yale ka be na kete na nga tang i le district ne khetenang ngata taru shara sharngos likse tuklangun khetenang adopt chostani ale ika khetenang ngaje jingbat pangun la pura training tangste zuk pura yul bokhrang ngaje taru jese le under taru yonde ale ngaje pura adopt choste yul bokhrang tene i cham shik i natural farming yute ngaje charji na chi chi zo thap jong te changma ngaje khona zuk school ma school spin son le te man panga ta brc juste ke ale ajang le taru azuk shime dale balang shal kanjik ote ajang le কেবিকানে গাজে ছাপস নেনতে বালাস চাউন নেনতে গাজে আজুক তারু ইউলপা খেতে না পুরা গায়ে ডেমনস্ট্রেশন খাক লান খাচি গাজে তাংস্তে দাকসা গাজে তারু ইউলপা অন পুরা গাজুক ট্রেন সংস্তে দিয়ালে ই জুবে না
1: তিনিরা কাজু শি জিগ জুক তা তা নিস্তং ইশু সাবজি নি নিস্তং ইশু সারু গালে তিনি ইভিনা তিনি তা মিমাস গুনি তা তিনি দিমবা না তা ন্যাচারাল ফার্মিং এনা তা সঞ্জি জানি জিংবা তোয়া কোনি কম্পাস পয়েন্ট জিক তা ইনো ইমান চাপিক ইনা তা ইয়াং ইয়াম চাগ জং শকতে না ওলে জিতা
0: ই তারু ইউলবো তা পুরা নেনতে কোনি লাগলে না জা নিও দেয়ালে বাকি ইউল সাংমে না গাজে ওতে মডেল ফার্মার উনা ডেমনস্ট্রেশন তাংস্তে তালু নিয়ে যা ওনা গ্রিন হাউস খুঁড়ি না তাংস্তে জিগস পাহালালে ইউ গজুক শিদুক লাগলেন না খ্যং গোশিস দুগ আমি রুক যেতে আলে তালতে ঠিক ওনা নামনে ফালা নিয়ে যা ছাস মুন ইয়াঙাতে জিং উনি না তাস্তে জিগস যালে তালু গাজে ওতে ফে ইউল মুনে না মডেল ফার্মার উন নেনতে দেয়ালে ডেমনস্ট্রেশন
1: তা দেমবা নং তেনে স্কু জেব সিং রুকালে তাঙা তা লুডিং আম চাস কে চেস পে জাস্তে তা দাসাং আতা ইচুল আতা কম্পোজ জিন দো ইয়া দাসাং এরা জিফ আম জি জি জুয়ার কে পাসান তাঙা তা তেনে জিংবা তাম পোজি লাতিন আতারো মাতাতেনি তুরুগুপ চিগতে নলে তা চান্তার চোজগুন লাতাতেনি জালুগি আতা লুইদতে ন তেনি আঙ্গে খুরগুন লাতা বালাং লুদাং আতা নাং নিবিনকান লাখথনি লুদনং পোজি গতে ন শুতা সাতাং আতা ইসকাল দূর তাং নাওলে তা দাসাং আতা তুসি আতা জোতা সাং এম পোং আতা দাসাই দাসাং এরা জিপাম দি জুয়ার তেও আতা দূর তাং না তেনি আতা আতা নাং নিবিনকান লুদ পোনা ইয়া আতা দাসে ইচু আতা কম্পোজ গুন আতা ডান্ডাজি শকেচু ন স্টপস গুন ডান্ডাজি ইয়ং চেন ইয়া মানা দাসাং আতা কম্পোজ গুন নাং আতা স্টোস মারি গুন চেন কজুশি জি নলে জুতা
0: স্টপস তা দাকসা ই বেরেল 200 লিটার বখেতে না কানাল গ্যাত লাগাব দুক জেতু গ্যালে তা তে হিসাব নে ইউ গ্যালা ছারুক সানে তা মাগার খেতে না গাতি লাদাকস লা তালো নে ফালা ইউ লাগলে নে না কিংস্তন পালে তে ফেতা নাং মু মানে গা তা জে জে শেমে না গ্যালে তা কম্পোস্ট নুন খেতে না গাতা গা লাগলে নে না সংস্তে তেন না জুক পিকা লজুং তেন না গাতা কম্পোস্ট ইয়া ভার্মি কম্পোস্ট তা নিও তেন খালালে তা মেন মঙ্গে কম্পোস্ট টিকা চা পিক জুচে জা গ্যালে গাতা কম্পোস্ট বখেতে না জালু দিয়া বালুত গুন খেতে না মি উনি কম্পোস্ট পিডি না ফাংস তেন বড় খালালে লুচুয়ালা তা তেবে না খেতে না মেন বনো আতা হুস নাং আতা ছাত বো মেনটেন বসছে সালালে তিনি আতা খেতে নাং ই কম্পোস্ট পিট পিনাং আতা ইয়াং থাপস ইয়ত কি আতা লুত পোকাজ রুল চুইন যেতে হালালে কম্পোস্ট ইনাং আতা মেন বনো কার্বন নাং নাইট্রোজেন রেশিও বো মেনটেন চস্তে লুচে রুল চুকচে শিখসালে কার্বন ইনাং আতা মুপে রিক্স গুন স্কাম্পে রিক্স আতা লোমাশ কাম্পো পিটি গাত্তা ঠুলি গাত্তা চকসুং আতা সালতে তিনি নাইট্রোজেন ইনাং আতা ওনপে রিক্স katik ngata chaslan mun phutte te na salte ngata layer wise ya space tang ngata 15 ba 8 ngata campus speed chigot na te bena 8 inch khete na ngata carbon risk mun ngata kampi risk mun salches 2 inch po khete na ngata mun pi risk mun salches ya le tene te khatok pa ngata sa kap ches le ngata il changme yo sa ya ngata cherma yo sa ngata pura kap ste oten na hisab layer wise ngata pura campus speed por skans te na tak pa ngata buri chat projecting ste te ga chu yo ste na ngata plastic shugu ji kap ste bor che ja le tene jak chongi bar la ngata malak logon bor ches ka be na ngata chu tain malak log che ja le unna chok la kal tes ngata chat na hut po maintain chos te inna hisab ngata lut po juk chona ka to 15 ba rdp ti ang khete na 25 se 30 quintal sak pe bing dunga ta lut po san le season chigina tene yu khete na ngata thori march april li na ngata jingina sal che charu ga le
1: ta ngata jing bat pa jing ta e compose ngata zadin samna zachis po ngata nam guzosh ke gosan wa na jita
0: zachis po ta ngata loma na zu gun ngata autumn stone na mene met pa sang ya le oten na stone la ngata loma un lip ngata compose pidi na sal te bors pa tene thori march april me na ngata loma katik wati gut kya pale te time ka ngata katik un tang ste sa wa tang ste yar se ringa ta malak lon bor na tene next march na ngata jing na sal che charu le
1: kyaji ta ngata jing bat pa je ka zu shi ngata tugish ke da na ngol ji ta ngata e compose po ta dup ste nche duk ta ngata jing je khera do ya ngata chas men to je ka zu shi sa la na ta yong ta dup ste no ze ka mo ka zu shi ngata
0: ta ngata e compose na ngata na ko lak pa sal te nyuk che ja le gal te chat cha nyot na ka to lut po ru le nut ke ga ya le ta chat me da la ngata lak pe na lut po nen te zo chi ra chik po ngata kholak chok la lak pe na lus na ka to tene zu oto hus po chek chos to ngata hala le na hus du ami ruk sta se le tene galtes i lakpa tang sting ata chat metkan songs to yot naka to tene ngata lut po khete nang dok po jik ta halali chapati chok gyus tot kapale te tame ngata pata chanok ki to nang ngata lu dina tima yo manu yale rul leno jane tima yo no sale galtes tima met naka to tene te gen pata chanok ki ngati lut po rul te thik songs ta no
1: skejo ta even as tiwa ji gira su ja sing jol kare tang ta tang ske to ga ole jo ta sang ata tene na na net kan ngata ra lut ba lu chi ji gyot na ngata la jons na kampo ji gyot na tang ta kolches pina ole jo tang ta canal na ngata campus po kazu shi sal rosan yan canal chi na ngata jalut baluji ki ngata de chu de lu dan yoteno te ngata kolche stora ji justan na ngata
0: i campus pid na ngata lut bin kan bo ngata canal gi apne ya le quintel shnga sal ches le shnga ne tuk chak pe sal canal gi apne tena chos la ngata ngalte vermi campus juste butik shal te ngata lut rul chu kan mo cha pek strong rut ke le te canal chi gi apne ngata quintel sum ne sum nang phet chak pe sal na dik stan ngle
1: sata i wami compose compose jindu ya mana ta lafto ni lut kazu shikola na to ata ten sanji jani jing bat toash kyo dano yang yeje i les gul ful che se migji bokora ten ata jing bat pa ngata sanji jani jing bat toa kesche zeno shkyo pa sang ina tiwa jigu ra pat jing bat pa gune ten ata chosma lu makola ngata sa sunan bat che wala ngata ten natural farming ena ngata sanji jani jing ba youtube no ya mana ina yang ngata spela mang poje ngata tuna borches kacha no na ju
0: tene ngata i lut chikpo ngata lut chos te ngata jinga salches po khete na natural ya organic farming ji manu khala le ta mi su si khete na i on chopone organic ta in jen jinga ta chos ma lut ma ko la in jato buchik ji tap na ka to yang khoni chemical ji tap stang du khala le ta i chemical mo mi tap che se fia ngata otin na nim astre zera chok la ngata ladak seldani ka otin na ngata kabre chot ma tang ste otin na ngati tap sino khala le dak sai zo tap po chok la yush chona ka to tene ngata buchik ngoni ka na shkep ste banano tene ngati stone tok pa organic ya natural farming shu chogano khalale
1: ke ju tene sku jap sering dor kale tene ngena aje jing pe sun ska jigri mina thus ting khet ba cha abian bu chino yang ilas gul bo gazuk sha guzuk sha teno yang nam sap pinge ilas gul dulchen yang mimans gul ngeje gazuk sha hagos pelchen te chamis kula mal demo chuste molaz singera ikas ke chesa thukje chele
0: thukje chele
1: san kalangas taksan ge jara tiwatilan basanajas inna tangem po dirin jing pe sun ska de degri mekana nge gons pa jun julé
2: ee digimbo ngizang langes la gyagal juin sona miskore lonkung si chindak zate sanches la pultein pin.

0: Yeah, the chinle ju tene anga tas ke sankalan ke samala ju ju ste diri pum guni degree bu tamdel na ya pugu juk chuna ule ju
1: kasa guest jing medle tene diri tamdeli gorian bu kete na thore ya na junices churgu bu kete na jamling chil danika international day for the elimination of sexual violence in conflict zenang tene jara chula sije sinong le tene ang delte ju na tene I jak po goma rang istung Chonge loa yalchi thundeli zamra chenme nangwa kunite othakcha sala jaskya juni ses churgu bukete na ngatang jamling chil dani namjik ngatar mak thap shado jingmo jik chado tes kaps ngone nangwa mixa le lusdel nang delte tene pomo inchi ya puchan jik su changme ka mios pe chula gopnon chakan ngone fiat ijak porse ches gozuk chwa jaskya ka te nepala tene lojung juni ses churgu bukete na mixal choste ija achula china yongste ngong meju
0: kasa dejin le tene kazuk ngata ijak chiche se mixir so sumborte to gonle jo
1: kasa
0: tangpo ikete nang tini mimans gunla shejge pela jachis I tos tini ngata lusdel nang delpe ya tanyam nang delpe tini gobnon chakan gun gebga la mimans gunla shejge pela jachis nispa ikete nang tini kalte sujik nyam po izo gobnon son terna tini te gunla ospe toptang gun topchuk ches nang tini ospe chistang koni mitse putang se nang kwa topchuk ches nang delte shejge pela jachis tini sumpa tini kalte sumijige Itsose, Gabgala, Chala, Zatkanyotna, Conla, Sistan Topjes, Conla, Tene, Kuspa, Nan, Junge, Chornet, Conla, Pospa, Salazaches, Nan, Delte, Shesgapela, Zaches, Jaratula, Seza, Don Lejo.
1: Casa Juta, Mixal, Josetene, Kaoshigangata, Zintap, Chichado, Yangatas, Mark, Chichado, Tezanet, and Gatas, Chisoks, Pokoran, Money, and Setchik, Skipo, Metcandic Chan only.
0: Casa,
1: Tay to speak up, Mixalit, Lusnang, Delte, Kazungata, Gopno, Nichard, Juana, Tenata, Zanyam, Chaches, Zerazos, only Jew.
0: Casa.
1: Mamang poji lusdeli fe nyos de keche chigne chi pene at song sang che zera zox ya sudek zoom ste wang she di ga te chon chu la kol che zera zox te zox nga dan gop nun mamang poji inas kaps ngun na chat jur gong le ju tene nga tan lo ju musta ste khe nang tene mi mamang poji song tha nang kwa I zox gop nun phokan mamang poji yo a jur tene I nang kwa pomo chi po man pa puchang ma yung I zox nga da gop nun phokan yo a jur gong le ju
0: kasa
1: Then East Caspica teach at Kerjuna Kona is one shet nang yampo, it's on at a lasngan mun conica, Juan yampo, then a coni zooks the tornes masculine charges that are jokes, then it comes the torne masculine charges, the zooks the tornes masculine chipo, man part, then it seems it comes the gun con marsh and day, a cat lebat jurgon like depression and charges that are jokes, anxiety charges that are jokes, then it seems it comes the cat and pa lepa something, a missy corang money, a ma dungal nang yampo, then a donglin a jogos at jurgon like conica, it's a gom non mun songs to
0: The Chinese Jew, the Nakazungata, Gelchi Tundeli, Egyptian Chignazin, Tene, Ito Sanyam Nang Delpe, Alusden, Delpe, Gopnun, San Maketana, Manchangata, Maktaf, Scapla Chat, Jurgon, Dembin and Tamjik Song to Juna, even Unqua Tantanjik Junior Chess Man or Moduce, Junatinata, Ito Mancha, they put in a pillow, Mabinga in Ozurche, Junatina, Chisos and Unqua Telva, Juches, Yangata, Jig Stajuna, Yangata. Teve jaste tene tingjin tene mizen ko khat ngan pa lepches nan deltet yu mang chari put philoga ma binga luste no jur shkot pasan itso se shejga pela zache se jagun si skaps la tene nga tang mimang changme ives ko la shejga nen ches nan tene itso chakan gun manga ngon chuk ches ha go chuk ches nan tene kalte suji ga tok mios pa son to na kon la ospe top tang gun top chuk ches nan delte mimang la shejga Yongo shes non teni sheshge nena zate teni itzos gun samtup nyan nang gartche se taspeka ngatang changme barsun zat go shespo tu se gozdum gyurte ten orlijo.
1: Kasa tanta nang teni dangde tu se gozdum bo korang shchotpe yontan jik shkyote duga onlijo. Ta shchotpe yontan juya nang yampo teni ngatang tugu jiga dilo yontan nang yampo yampo shchotpe yontan jik gyala jik tan sabna teni pama na gergan tugu changka lokste mane teni dembe cha zumpe yontan jik ngatang topches manok juya nang onlijo. Shkyot pasang chutpe yontan nang delte teni didi skundun pa nang yampo ngataske tivatilene degree mjik sanches la pulong le.
0: Kasa I guess dechenle. Teni didi degree mina skundun pa shkyote no kujab dechen spalze san leju.
1: Kasa ju?
0: Kong kede nang pamajik nang yampo yampo teni kong gerganji an jukste no. Shkyot pasang tsame sangun la ta kujab dechen palze sling yara nga je degree mina gasu junjule.
2: Ju le ngi jang iskala teni nga ika skap salches po atukje chile.
0: Kasa ju? Ta tsame sang guzupe ka iu mula zat nang leju. Nyerang pamajik an jukste no yampo gerganji an jukste no leju. Shkyot pasang nyerang kazuk shik zik suk dang diri nastang nang tunte teni tugu jik insam tambe music ya ngata chitok jankani music do chugin samna tene phamana gergan niska zungdele nang kwa chakla zat goshes pu dang dire nastang nang tun te cham chi khachang gyu tu ngira chi molena
2: dembe na dang dire tene ngata chitok sen nang atene ma lokngan ma mang poji gasin yote nok tene ngata chama thugyu sino tena gergan nang phama gune role bojena tene ma khachang ji halale spena phama gune jang e thugu guna zix goshes na phama gune jabik singe te usamara gale dang dire tene ngata phama gune khete nang Tuguna, Tus Mane, Salmayan Kansoshik Tondogala, Jejuna, Tene Dassangata, Pamma Mampotene, Jui Charlas that can, Tene, Jean Tong that can, Mampo Justino, Tuguna, Tembina, Chi, Yasha Roches, Yoderkanbo, Pamana, Kamago Kansoshik Tondogale, Jejuna Tininga time, Tuga Yasha Zachiponingati, Abale Amale, Yasujigin, Angarangin, Tuga Penetan Jesicala, Cosla de Mosconches, Tene Kashis Importanches, Tene Penny Wingata, Tembina, 6 inches, Tene Pamauna, Penetan, Latic Larix, 14 inches. Tenengata tusto tangisang pama unai teni tugu na peni tangjes bola riksor pasang ekdam tangs tangs pasang tugi te kani peni wejas te macan te jiks teni tugi ale. Tio nang nyampo ni teni dangdiri pama unai tio juce rapat. Gungan mana teni ngata itukso ngata citukso sena cang ngata jiksparik mete nok teni mana dangdiri mobile phone ma cangme sang jikspar jalak singati tugu ne laga lips teno halale. Pama unai teni tugu na mobile jikala cikone. Tuna Chara imik rigzat roshis makhachani no halale. Tangata mobile makal the shishanganches manoches and a jixten bokorang mobile na dulte no halale. Then a mobile tangches monkachani no in nan ten yampo yampo pamagune, then a two soot bo, tuna salte, pamagune, nata and dasa on the mobile and kazusha use that took, then a yampo duste, then a demon and yampo use that chukoshis, tets a matin pame kakmashan to do. Like Esse Gergan so she is not in a dembena dasa school unenata, pamata jar to nata yara chuches in. Pa inna ngaja gergan so shi fiat ni mani tugu mamang po jige ngaja responsibilities ino. Teo zea chikpone tini ngaya school uni nga tugu da mida yodang yod kia yul na mina chane yongste ino, family na mina chane yongste ino, te tugu changma tini ngaya zix goshis na gergan changme zix goshis halale. Tini dang dira tini ngata shi tsokse na mani daks tsoksun pelin jik tanga ino. Tini school uni nga tini tugu guna mani dang dira counseling za ches tugu rere nang rere sikshes yale ngaya dang dira school uni na chuen yod yale. Mane tugi ngata chotpena gyurja yonga miruga tene tugi spera tangzena gyurja yonga miruga tene tugu chi khurte du tene pito khampa shar charuga cha miru tene parents nangyam po spera salches te tugi skola teachers tene te so sun ma mang poji dang de gergan nang tene phame gan duk samara ge jule
1: kasa de chins pal jale ta tene dak sa ngena chus dang de nastang spu khorang tene ngata tugi chotpa ngata det kan sok shigong le ju tas mon ma ji na tene ngata khampa ji nang ko mixali tene ngata chotpe yon tan ji tang go shi ji yo ami pinche sa khampe khuri khol yu po tene ngata abile memele abale amale changme tene chotang choluk nun ja la tene wa zikse thuwa rangmet la chotpe yon tan thoba pin ongle ta dang de nastang gon thongste thungla mixal choste tene phama gun dus pingste chotpe yon tan botang go shi ek tsgam chi khakchan song song dang de dus gon asunte
2: a ka sa de tene tene anganman tangata mane chotpe yon tan bongata malap skes pane phalangata lobste yo anu zang ya le chi jina ngata mane nangchang chinmu jing yang podu ga no te kane abile memele kane lob kyu ma mang pe gyot kya tene ngata thakore khimse se kane lob kyu ma mang pe gyot kya tene jing chu ri lung mane mane mamang po chot pe yon tan jing ata lob gyot kya khala le ta dak sang ata ngai ma mi mang po jik tene ngata gaune shair chokla shift kyo da jik pone tene te chang manang ya po ngata be de so so jik leps te nok tene te na le ba jik pone tene yang so so nas luk shik shar tene tuk halale tene spe na ngi te usa marak pale dak sang ata mane jing bat la malten kane phama jing mane me do samara tene tangata yar gong seng yuan le lopta une na nga met khame thugu ni ganguri ga khergo sam kan chuk yong la halale che jena nga ta ngan ne phala nga ta pha mes pone phala sa ji el tente dukan ji no pa ten dak se thugu na nga ta mane chitong de tis ta na gangui skola tis ta na mane gyus met kan chuk thong duk halale te nga ti fe ma cherke spera ji gi no yale tene dak sa nga ta modernization jena chi jena ta pat yer ga se chok la yong ches pe jas te tene mane phama unang mane kaukshesh kongchuk samkane te healing jing mane demare na ngata healing jing ongche mane le ithu ni kaukshesh kongchuk jer samste samkane azuk shiduk samara gyale daksa ngira chotpe yon tan bola rakwa tenes dang dira ngata chitsuk se na ngata spera mama ko dulen yote no tene chose thorne indo ya tene yule goba unel dane ka indo ya school ina gergan education department chosne indo ya ngata medical indo ya police indo dang dira ngata changme department changme ngata sundu zadini no halale tene ngata ka chama rang rang chingyan tene ngata ইস হামেস কোলা মোরাল এডুকেশন সালচেস নাং ঠুগুনা হাগো সালচেস নাং তা গাতা ইয়ন্তান ডিলোগে ইয়ন্তানে সাং মাং খ্যাতে নি দাকসাং ই চুটপে ইয়ন্তান বো সাল গোশিস পো মা খাকচান দু গ্যালে তে ফেস চুটপে ইয়ন্তান বো দাং দে স্কুল সামে নাং কাউন্সেলিং নাং তেনে মোরাল এডুকেশন মো দু মানে মেহেস তাইন জি তাং ইনুগলে কসা
0: কসা দেজিন পাল জসলে তাং তা গুন মানে জুন নাং তি লাদাখ পো চুটপা ইয়ারাপ সে তে মিমাং সুনি খেনিন জি নাই নলে জু কজুক নাং তা লপটা খাং গুনি নাং কো জিক সানা তেনে নাং তাং গুন নাম চুংতু জিনি গেরগান জেনা তেনে মানে জিক্স তে ঠেল তে ইয়া গেরগা নি দুনলা মানে ইসপেরা গানপা শিক মানে বিংচেসে ঠিম শিক মানে ইয়া মিরু গলে জু তেনে ফামাং জিকশেস নাং ছাপশেস বো চাপি জিক লুস তে তেনে ফামা নাং গেরগান ছংমা তেনে তে চিস্তাং বো তে তুস পেন নাং কোয়া গাতা মা আরিক চোর জিক থোয়া পেন নলে জু ইন নাং তেনে দাং দিরি তুসলা তেনে ডিলক মি খেন কান জিক গাতা ফামা জিক নাং মে তেনো ইয়া গাতি চিজক সেন নাং কোয়া মে তেনো তেনে ঠুকু তিজুক শাং মে তেনো কা গুলা গাতা লবজং ডিলক সালে মে দংলে জু ইন নাং তেনে চোতপে থোনে জেরনা তেনে তেওমা আ থুয়রিক ছাকান ডিক চোরি গেরগান নাং স্তিবা মেতকান লক স্টেজিং মোতাং চেস তেনে ফামা লক স্টেজিং মোতাং চেস নাস্তাং বুতিন গাতা ইয়ন্তান গুন মা চেঞ্জি না মা থু ছা কাঞ্জি কি সুসিং গাতা জিক সিনে নলো জি শিকে তাসাং ইনা কাজুক শিকজিস দু ইউ চি জাস্তে ইনো জান তেনে গাতা ডিলক্স গুন খেনিন জি না ইয়ন্তান গুন মা আই শেজ গ্যা তেনে গাতা ইয়ন্তান চেন গুর না ইয়াম পু ইস তিস্তাং বু মা আই গ্যা শেস নাং তেনে চত পা মা আই ইয়ারাপ গুর চেস ইনো পা ইন নাং তেনে ই গোলো গা ডুল চেস পু ইয়া ইস সক সিরকা ওজি ছা চেস পু ঠুগু গুন চত পা ইয়ারাস মেতকান গুর চেস পু কাজুক শেজ জাস্তে সং তো নচি সামা আ কাসা তেনে দেমবে না হালালে কোমানে গাতা নানমে তু সুনা তেনে গাতা গেরগান জেনা মানে সিওয়া নাং মানে থাপশেস নাং জিকশেস কত মালা পুকর গাতা সিওয়া ইনো পা হালালে দাসা মাতা ঠুগু গুন তেসম চেক শিকে গেরগান না মাজিস কান চক শিক চিজ পেরা তানা খাটা তাংস তাঙ্গান চক শিক তে চক শিক ইয়ো তিনো হালালে তো নিয়ে তেও সামা রাখলে চিকপা তাং গাতা ভামা গুনাং ঠু নাং এ পোসপেরা তাং লংজিক মে কান চক হালালে ভামা গুনে গাতা নাং নেং এ লাভ গোস সামা রাখে চসুন হালে ওলে জেস নাং জুলে জেস নাং তে চসুন গাতা ভামা জিগে তিনি নাং জিনে ভামা গুনে ই চসপেরা সার না তিনি ঠুকনা রাখ মেলা লোপস তেনু হালালে তিনি চি ছমা গাতা ভামে কার রাখলাস তে দুগিয়ালে খালতে ভামা জিগ নাং গাতা স্পেরা পাত পাতা মেত কানে তান দুনা তে ঠুকুন দেমবে না তিনি খুন মানে মাজিস কানা রাফ স্পেরা তাং কান চরি ইয়ং দুগিয়ালে তে ফিয়া গাতা ভামা গুনে তিনি দেমবে না নাস্তাক সাল গোশিস দুঙ্গাতা নাই না কাজু স্পেরা রিক্সা বার বার ঠুকুনা লাভজা সালচেস গাতা জুজের গোসানো তেনে ছেনমোয়া কুসপা চোচেস না ছুলার সিওয়া চোচেস তেও গাতা খাম্পানে ফালা লাভ বসেস পো মা খাকচান দু গেলে দাং দে গাতা ছো সুনা মা মাং পো সালে নিনো খালা গম্পা ওনতে চো সুনা ছো জেসেস মানে গাতা ডিসিপ্লিন নিনো পালে ছো সে না গাতা ডিসিপ্লিন জিগলা বানো খালালে তেনে ছোস পো গাতা ঠুকুনা থোস গোসেস মা খাকচান দু গেলে চে জিনা ছো শিয়া ছা চিক পোনে ঠুকুনা গাতা গেওয়ার চু মেগে ওয়ার চু চোস ইয়োতে নক তেনা ডিসিপ্লিন বলা আপসে নগাতা ছো জেতে ইয়াংতে সোসো জি মেতে নো খালালে দাকসাতে ছোস পং ঠুকুনা মা থোস পাসং তে চোস এ জিক্স নাং ছাপ সুনাং মেতে নো খালে কালতেস গাতা ছোস জিক থোস তে পেনা তিনি গাতা ইউ চোনা দিকপা ইউ অনগো আও চোনা চুতে চাকসি জেমজে সিনতি দু খালালে তে ফেঙ্গে সামারাক এস এ প্যারেন্টস কে তে সামারাক তিনি গাতা ঠুকুনা ছোস বোজলাং ঠিতে খেছেস তিনি ছোস ঠিতে মা খেনা গাতা খাম্পানি গাতা ছংমা খেনা নো গাতা ছোস তে চোস ঠুকুনা শাত গোশিস মা খাকচান দু সামারাক এল
1: কাসা দে চিনস পাজে দে তা তিনি দাং দিদি ইয়া গাতা নাসলুকস পো তিনি গাতা স্ক্রিন টাইম অংলে তিনি মোবাইল আমা মাং পোলতা চেস তে গাতা ঠুকু চিক পো মান পাছেন মো সংমাং অংলে খাম্পা জিনা জিক্স কে না ঠুকু আং মোবাইল লিকা আবিলে না মেমেলাং মোবাইল লিকা আবালে আমা ছংমা মোবাইল ফামা গুনলালে খাম্পে নাঙ্গ ফামা চিকপো মান পাং তিনি মিস গান বা গুনলা খাম্পে নাঙ্গু আতং নাম ছাংমা ফির জুম জানে মোবাইল গুন মা কোলা তিনি চাপিক জালতা সালতে রা ডেল বো গেলা চো গোসে চামচ খাঁক চানে নাম চিক তিনি ডেল বোঝে গেলা ছাদ না রংমে লা তিনি ই চোস গাতা সত পাং গান পা চাজে তেজ রক্স লেপ চেস মানো কুক্সি জুন
2: কাসে তে চিনলে সঙ্গাতা স্ক্রিন টাইম মোবাইল উন মা গাতা জিক্স নাং মাং গাতা মাং মানে সোসো বেস তে খেরকান চো শিখা লালে তিনি ফামা নাং ঠুগু আসপেরা তাং ইন মাং কান চো তিনি গাতা খিমচে সুনাং মানে মাথু পালে গাতা ফোন ডিগিয়ত পাসাম তিন না ফোন ডিকা যাতে দুখছ তেও গে ফামা ওনা তেও জুচে রাখ পাক তা ফামা ওন না ছালা লালা জাত পাসাম দাং দে চি সম মোবাইল কা ইয়তে নো গালে ইন নাং তেনে গে তেও সামারা মানে সামজিং না এভার্ট জাচি ছালালে না এভার্ট জাতে তেনে ঠু না গে পটে আমি স্পেন জাচি তা দাং দে ফামা রি তুক জুদু পাক না ঠু কুচো তাং পাসাম ফোন ডো কালতে বনা খাম সাং লুসা রাখ জুদু পায়ালে তেও দেমবে না নর্তিন ও সামারা গালে ঠু কুচো তাং না তাং চুক জিক মো তাং না তাং চুক লেকিন স্ক্রিন বো গাতা ফেনতে কোন টাইম জিক ফিক্স যাচ্ছে সালালে মানে এটা ইউজ মাছো যে না তা তেওয়া ইয়াং এটা চেক শিখে নোট টুল চোখে তুক চেয়ে না ঠুক ইয়াং চেক শিখে কাট অফ ছাকান চোখে গেলে ইয়াং রেস অফ দা ট্রেন না ইয়াম্পো মোবাইল কাল কষে সং খাকচান দু কোন চিতং গিউ শাশে সং খাকচান নক লেকিন চেক শিখে টাইম জিক ফিক্স যাচ্ছে ঘন্টা চিক চোখে কি মোবাইল স্থান না দেখে যেতে তো এটা ফামা উনা খুরা মিজা চিজ গেলে না ঠুক না মা মাং পোস্ট পেরা শাচে জং দুক পালে মা প্যারেন্টস উনা ইয়াং চেসে তে লং বয়ো আমি রুক সিং সিং আলতি না জিরাং থরিং ইয়া না পাতে তো জস পাসং ঠুক না স্পেরা তাং চেসে তে আদাত পামেত কান সং দ নরিয়ালে তিনি চিক নাচে স্পেরা তাং চেসে তে আদাত পোসাল চে চিক নাচে ঠুকি চি গালাত সে না তা ইয়া না যাচিস তিনি ঠুকি চি সপো চোস্ত না তে ওয়াং ইয়া না যাচিস গ্যালা চোস্ত না ইয়া না যাচিস তিনি ঠুক একদম সে শো মা তা লিম্বু না ইয়া পোঞান তে তিনি খুনে চি প্রবলেম ইউ না তে ওয়া সলিউশন ফিয়ে যাচিস ঠুকুনে আমি শাং তা ছামে সং খুনে সেফ জায়গা ও খেতে খুনে নাং বসা মানু খালালে তা ফ্যামিলি বো কালচিস ফ্যামিলি সাপোর্ট মেদ না তিনি খুনে ফিলক নে চালচিস বো স্টার্ট যাবানো খালালে ঠুকুনে তে ফিয়া ফ্যামিলি প্যারেন্টস হুনে তিনি মানে খুন প্যারেন্টস বো ছামে সং সিকিউর জায়গা নাং ছামে সং ট্রাস্ট ওয়ার্ডি যাচ্ছে মানে লিঙ্গা তা মালাপ নি চিজ না আপা মেঙ্গা ইয়া তো চ নক সরকার বো ঠুনে সামানো তিনি তেও তা খেন গোসানো কি ঠুকু হুনে চিতং শিখ জে না খুব তন্তাক শিখ ইয়োতে জেতে খালালে প্যারেন্টস সাপোর্ট যাচ্ছিস ঠুকুয়া এনকারেজ যাচ্ছিস খোয়া লাভজা চালচিস ইয়ালে তিনি খুব গালাত চুস না তে গালাত পেকা মা শান্তে খোয়া খামেশ খেয়েছিস লিমু চুস গালাত পু চিজ আসতে গালাত শুনতে তিনি তা টাইম সালতে ঠুকুয়া তেমো চুচে টিচিস ইয়ালে তেও টিয়া চিক পোনে তে ঠুকি চি চো না তা সাত পাসাং তিনি ঠুকু গালাত লা ছা চিক পোনে না তা কেউ মিয়ান চেসে তে টাইম বই ইয়োতে খালালে ও তো নিয়ে সামার কাজ করলে
0: দাং দিলে ফামা গুনা তুস মিরু মোলা না পু নিয়া কাজ শিখ জুক জুক গাতা লাদা সে চিত নাং জিক সাল না তিনি দাং দিলে মাংছাত পু তিনি গাতা নিউক্লিয়ার ফ্যামিলি জুর পাল নাং ছুন ছুন গুর তে যুগ সে সে তে নাস্তাং জি কালে সে দুপা নিয়া কাজ শিখ জিক দুক গেরগান জি ছুলা জিক না ইয়া ফামা জি ছুলা জিক না তিনি নাং বো ছেন মো ইয়ত না আবিলে মেমেলে নে তাং সে ছাও ছামো সাকা নাং চিক চি নাং কো লুস থু বাত না তেবে নাং কো তিনি ঠুকু সাল কিং তাং চেস নাং তিনি ঠুকু চোপে তান সাল চেসে নাকো চাম শিখ ফামা গুনা লামোস কেউ চেসে নো ইয়াং আতা তে বেজাস্তে তিনি গান গন গুনা রক সব চেস ইয়াং খোল লাং তিনি তিন জিন তিনি লামু ইয়াম পুতুস ফুচেসে নাকো কাজু স্কাফ শেয়ার চেসে নো চিমালে নো
2: কাসালে তেও নিয়ে তেও সামারাকলে কথা গাতা গানমা নেই গাতা নাং চাং ছিনমো ছিনমো অনো আবিলে মেমেলে আবালে আমালে আজালে আনেলে যেতে চাংমা ইয়াম পুত জুকসানো খালালে তেবি জাস্তে গাতা ঠুকু নাং মা মাং পো জোর তেসকে দামি রয় ঠুকু চুয় গ্যা দোত গুগু হতে মানে সালচেস লা মানে সেরকে নাং কাকসপেক মানে ছোর মা ছোরা নকলে চেদ না চিং না চিগে ঠুকু আবি নাং মেমে বো চেস নাং ছাং মা নিয়াম পো জুকস পাসাং মানে লাম্বো নাং পো ঠুকু দান সন্তে নকালালে তিনি তে শোত পা চেস পো চাং ইয়োত মিকালে জিং কাঠি তে কেচেস রি কাঠি তে কেচেস ছুসেস তাং চেস তে তোস মানে ইয়াং গাতা তিনি ড্রাগস না ছাচেস নক মোবাইল না ছাচেস নক তে তোস ইয়োত মেতে নকিয়ালে তিনি দাকসাং গাতা নিউক্লিয়ার ফ্যামিলি গাতা শিফট সন্তে নক সিটি সুসাইড লা শিফট সং পাসাং তিনি তেও মা সন্তে জিক্স পাই নক চিক পাতা গাতা টু না টাইম তাং মাইন পাসং হালালে গোমাং গাতা গাউ উনি না ছংমা জয়েন জুক জানে ছংমা না চাং গাংপো ইয়ামপো চস নি তাং নো হালালে নি তাং চিক পনে শুং শাচেস না তেনি গাতা গান মেস পেরা শাচেস না মানে তে কানি মা মাং পো জিক টু না লব গিউ ইয়তে নক পালে তিনি দাকসা ঠুকু রং রং বেডরুম সোসেনা দুঃখ পা আপা মা খরং সোসেনা দুঃখ পা ঠুকি আন রুমে না চি চুয়াত ই রুমে না চি চুয়াত চং পাতা মেতে নকালে ঠুকু মালাপ জন্মা চসি ঘুরতে নকাতা নাং সামে না হালালে ঠুকু খরং মোবাইল খুঁতে দুঃখ আপা মা খরং মোবাইল খুঁতে দুঃখ পাসং তে মা কাসপো চসি সঙ্গে নক সামা লাগে গান মেস পেয়ে চুস্তে তিনি নিয়ে সামবে না গান মা উনি তিনি গাতা জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলি ছেনমো